Dios, malo, Ronanay no acompaña en entrar y liberar si lo tú. Irene mak música rua bai ya kalene tan música ire primero husi la lag doming atitu la lag doming husi artista Fel Batista y nomos música de tan husi Alcatraz ne ho titulo distancia ire fel la lag doming ani moris tamak ne na kuna audio tan de takara kamu tu ko ire fel distancia ne special vel ler wan siro tu tamane firma lo fatin adu mal lo fatin ba mas ke distancia maka ketak kita ni relasama eh babe favori de la velusa distancia ni hori mura itania noin hori itania kakuda hori disiri itanian amutu fala contente amutu fala masir kula bebele ni sona yana maun binchiro da ya maun badi te ler ni te tenki al contente itanianga ita lini adok nabi telate nisa hau tak mubat balas mal fal nebe nemak muzika rona namang eh ana man binchiro turma ita continue la nafate mensaje mbalo ba ana man binchiro turma korda mane la mine be ba ana man binchiro mangare mane la mensaje mai kar ke telu mana mane nafate ba musika ro hoton entang ita gas nafate la nafate mensaje sira eh o si ana man kaloi kai loik kosan do satu di ponati man man fue la ponati ba tiunata agora hemu hela tu horia zema okay kalandia ke la ba tiunata Oria zema korjang himuela tua iya kalam bua menik mate lano karek please descanse tiu hobe riaze la belem amus fel wat nene fel mane tiu hobe ria makamutuk ne pasti ak mate no li fali tamu si alo ainaro diang mu musika ne so ke de mai suang hau gosta fel musika ne só que é um sabin só que foi um seletenga só que foi um seleten to craic maxitin lo que foi só que foi anga lo sabin amos rona música ne só que foi fu anga maxit só que foi em 200 o sabin lieri em bono kaka die que la tu de la música Miami maka tu ra compañela compañela ne cura compañela maunya que life ne okay vos ya lie campo baro Ali e campo baro bonaite thank you by me otro na hela ihe kala ne india gala espera ka tak sauda vel na fati ihe kala ne ajuda fo ele fo mbazwa maul krang lorong kala mahakar maklan let bai no lanu de tama tempo ama un en lanu de chama bai be saudi mas importante mane bueno emo bele emo bai be la bele emo volume ne be ma para Atun extra que tiene saude. Depois te dijimos tiene que tener amos. Auto como te dijimos, hemos lit lano la control litania. Y te lao lao. Y he tan botru, ma paciencia. Ne pedimos, pelejimos. Mas hemos silencio, acumate, que le verá lo barullo. Ne pedimos, me enigmate red. La olifa litan, mamu meta, dian. Bono kaka, toca la fiel ni musiki, mora se Miami, Magdura, enjoy la cofene. Ok. Ita gastan musiki de pejo, titulu, ¿verdad? Oh, titulu fiel ni atan, Moras, ok, moras se letan to craica, Max ni fuan. Fuan, moras se letan to fuan craica. Ay. Diek, ni bebo, menik mati, va mamu, si lo tengo corta, jumo la cofé, y a calen, Parece sa himo cafe ne sane parece historia mas barak sa mai bi himo kare konta historia bat ye loke please la bele teta ko lemne vida mane dili fetcher na vida mane he ana ma sane pasti lai okay ma iteni doben fo para ne iteni doben fo para te cinki simu ga te talon sa veni mane direto ne mane karak ne ita parece ita fa lan su ruma ita ye ita ita parece ke iteni besede Queriran ba emane dar ruma ni la considera que bot balu ma kurang usita ke saira mane ne beto tempo ruma ma kone ma disir ne mane akara ga itala belo briga ema manten fatnya mutu ke rit bot ite ma ko ema ema kono disino dia enten ke keta ke tenra lesa itala belo briga para ta mutu na fatnya ita selai kria problema bebe karik ni la ko ona o ke tengi simure le losona kita bot simo si ita bot la ko ona tengi kamu simo la bot ire belo buka dalam Ebi gusto kita buat ni depan. Tan sama gue elfo parau. Ia razam rumah ka. Tengki razam rumah maksimum. Saya lagi razam lali kesimu ka.
রাজা মাগনে মাও হাও এমাই রে বেউ গসানে ডবে এমাই রে বেউ কর যাও একারা কেলাউনি তামনি বনি তুলি তা বোধ নিয়ে বোধ তো তামানে মাকাউ ডিসি রে হকার কামুত গো ফেলে ওকার ঘুষি তা বোধ ও সে বা সিমু বা আর এমা কি একবে লাই বতি রে বে হুসি বা হাও তাও মাকাম সাবা হ্যাঁ তাও আমি উজনে বোধ তো নে হ্যাঁ ফালি তামানে তারপর উচিত মিত তি তো নিম বন মা হাজুর ফুল মেসা যেম বা মাং সিং তো সালো নিয়ে তো বনা তাম বা নিয়ে রে লানু হেলা দে তি হরে রেস কান শোনবা ও সীতা তিরিয়ে কে মা মোস মা তাম ফুয়া লারে এ মানে কমে মাকনে তা তিনি কমেন্টার লা মৌসুনে কাতল সাবাম কমেন্টার রে প্রতিস নি মৌসু মাস ইরে বে আবিন সিরা রে মা আবিন সিরা আনা মাংসের তো মেসাজ নিয়ে উলু কুনে লামাস তা মানে এটা বছর তো কোম্পানি তাম বাগর এমা কোম্পানিতে ঠিক আছে তো লাইত এটা মেসাজ মাস না তো লাইট মেসাজ নেবে মা কাউ তামাও সে লাইব তো মেস নেবে ডালে তাং কাদা এ মেসাজ এটা বছর মাক বেলে ইহে মাইবে ইহে নিয়ে লাভ মৌসু নিয়ে হলা বস কিরে জুরা মারো মাক নেশা সে মৌসা উলে গা এগর সে আনোডি আমি প্রোগ্রাম নিয়ে কোনো কুসুস কোনো পাতেন মেন তো জানি সান্দি দিকে তুর গতা গোসালে মেসাজ যেরা গর লালে ফেলাম সমসা বা কেচুয়ালি মেসাজ বারাক মা কাউ লালে নে ডারো মানে নে সরি মেসাজ না তো নেবে উলাম ফেলি তো কক উলাম ফেল তো মা মজুর ফেল প্রবেশ বাউ নিয়ে কলেগা সেরে কলেগা সেরে কলেগা এ ইন্দা ইন্দা মাছেতি নেবে মা খালো তিন বা ডালা সানলো রাইস তো ওয়াও প্রবেশ বানিয়ে লি ফলে ইস তো না মা হুমস আলো যেহেতু কমিক তেম ফালি ইস তো না মা হুমস আলো যেহেতু কমিক তেম ফালি ই ইমি স্নেফল মক লাগায়নি স্নেফল মসা উত্তানিস নি সিরিয়াস স্নেফল উত্তানিস কে দেশ মানে মানে সব মানে মেসাজ ওইম বে প্রিমের তো ইন সে ক্লিক এলা বা সালি মুলাম ফালি তো সে পুলসালাই বা মকো সিরা মান্ডাই দাবা মাকসে লাই লাস আমান্ডা বা পুলসালাই উসেলা সিরে রে ভ্যালি রেখে সিরে উসবে সির বিষে তেল কম সেলছে না তেল মরছে না স্কুলে লিমা রে তালি রুম সাম সে মালা ফক পুলসাইতে মানে ও সে মান জুভেরিয়াম বনো মান ফেলা লেফুয়াম বা আলিং এলের নেবে ওকে মেসাজ পারেছে সে ইয়া ডালাম বালুন সিটা কমপ্লিট বে না লি ফালিতান বনাতি মান ফেলা ফেলা মেন বা মান সে সাজে মা হাউনিয়ে তো মানে মাম ফেলে লেমেন বা মাম সাজে বা হাউনি মেসাজে ও মাম ফেলে মেসাজে বা হাউনি ডবে নেবে মা আতু বা এস্তা আছি ওকে আনা মাম সাহেব ইয়ে করে নেবা নেবে মেসাজে বা এটা বোতে পারসেরু এ বস্তাজ বাতি বিদা দে লিলু ইয়ে ফাতিন তেরেনু

মিউজিক এলা লাগ ডো মিউজিক ফেল বাতিস্তা নে ওই তকানা গা সিদাও তকা দিয়ে না বেলুম তকা দিয়ে না তকা দিয়ে না এন্তা হ্যাঁ কে এন্তা হ্যাঁ কে ও সে ইভাম ফ্রাইতে যেন বন মা অজুরা ফেলে লিফাম বা কলাই গা তোই কাঞ্জি ডেনে লিতে না মা অজুরা রে চালা বা হুনিয়ে প্রেম গিফ চং নেবে মা ফুইং মাতে নে ও কে উজি গন চালু গিফ গিফ চং দেখ মানে বে মাইতে হতো আর তোই তেনে সেন্তির কন লাইনছে সেন্তির প্রফুন্ডা বা ফ্যামিলিয়ান লুটার সির তো সে গিফ চং নিয়া নেবে মা কর্দাম ফিলাই কে শোনাবা আমার মারমাক নে কোনো শান্তু তামানে মাইতে হতো হালর সাম বানিয়া হ্যাঁ আতু নিয়ে নিয়ে ক্লামার বেলে হে তাম ফাতি নেবে মাক দিয়ে কি লিলি বিহে না নিয়ে সরি এলা তিন আসে বা এনে বে ডিসকানশন পাস বা কলেগ হ্যাঁ বা ফ্যামিলি সির তো করা যেন ফাতি বয় মেলর সেন ফাতি ওরি সিমু সিতে সাং নরো কিরানে না লি ফেলে তা হ্যাঁ ও সি মাং ফুয়েলা মাং আতো এলা বা কলাই গে নাচ ও এ দে লাবেলে ও ইন্তু আরে মাইস লস হ্যাঁ La belo en tu tu era más favorita. Tengo que anemos si tiene futuro ser ne. Hemo bele hemo más tu ir tiempo. Ano en futuro ne importante los. Se la ita la no le temboli ai mane ne balano ten. Ai mane ne balano ten. Ambro la feta al seire, ne se me se trata ita ne sane. Li li balano ten se me sempre cola sne mai ten. Ambro la feta tu fan seire va. Manati mang didi kela lau gire ba ma lagu ida ba haune be mak o in halotina o se Taoshin, CR 19. Nebe parabens pa naman, bida naruk sa rudiya, na fatin ba ita, balora oin nebe mak oin, yamenta na pasu ita, eh. Na uli falita, na... Bono naman, musike la musike, laura himaya, makia e manirai, oke, dia kamang. Bono mang ato ela music era mai aling nifu annoying barak hela ne na li fale ta mang ajura fale fam ba aling mache to ba hela to agora sira o kader ne i aling to ba fale sne ma kla ga ne mungkin kala ona bini kala descanso na ni pe karik ni sita kan kar kar favor era refano le ni han te laiba mang descanso fale Nih yang saya tanya tengah sama musik ke rumah. Morris and then Laurai. Special by Laurai one shiro hutu eh. Okay, Laurai you see Alexnya. Musik ke ruatan eh. Tengah sama musik ke ruatan musik ke